আংহেনুন নাং একবালুঙ্গে রং ত্যবামি হুং হিতুন রুহমুন দে দিনুমেগ্গে গতুগা দেশে এগে তেরেং ইচ্ছে একম্বালুং হিতুন রুহমুন ত্যবামি হুন নাং আমরা দীফি নম হালালু রঙ্গলু ইচ্ছগ্গে গতুগা ত্যবামি হুং এগে বেনুং কুরাশে।